ভগবান প্রেম ভাওকে ভুকে ভগবান বীরন তাজ পাঠন আপনো প্যার হো বন্দে লেখন প্রেম ভাওকে ভুকে ভগবান বীরন তাজ পাঠন আপনো প্যার হো বন্দে লেখন ভারত মাতা তো হের দোহে দিবে হমে গম।